বৈশাই তু দিস্তর্চার কান্দ তাই সর মিয় আমর মিয় দো বৈশাই তু দিস্তর্চার কান্দ